এবং জ্ঞান যুগ যুগে অটল ধর্ম কা জয়কার। বলো জীবা হে গুরু বলো যে শিক্ষা দা মন নিমা মাতি উচি মাত।